বর্ডার টু ফিল্ম তো সুপার রোমান্টিক গানা এনজয় কিতে তুসি ইন প্রোগ্রাম গীত বাহার আর যে গরিমা হ্যাঁ তোরে না লাইক আশানি ফিল্ম রেনবো তো এগুলা গানা এসে পেলে আমি প্লে করা সো ইয়েস দিস সং ইজ লাইক ইটস আ ফিলিং অ্যান্ড ওয়েসে ভি যো ফিল্ম দে ভিচ ভি বহুত সারিয়া যেটা বলিউড ফিল্মস নে ওদে ভিচ এহি এক মেসেজ দিতা জান্দা হ্যায় ইন ক্লাইম্যাক্স কি দেখো যো পঞ্ছী নে হাওয়া নদিয়া মিউজিক অ্যান্ড স্পেশালি প্যার ਇਸ ਸਰਹੱਦਾਂ ਨੂੰ ਨਹੀਂ ਸਮਝਦਾ ਸਰਹੱਦਾਂ ਇਹਨਾਂ ਦੀ ਸਮਝ ਵਿੱਚ ਨਹੀਂ ਆਉਂਦੀਆਂ ਕਿਉਂਕਿ ਪਿਆਰ ਤਾਂ ਹਰ ਕਿਤੇ ਹੈ ਨਾ ਐਂਡ ਪਿਆਰ ਦੀ ਕੋਈ ਇੱਕ ਇਸ ਤਰੀਕੇ ਦੀ ਜੋ

ওয়েল, জি আকাশবাণী এফ এম রেনবোতে এই গানা তুসি এনজয় কিতা। অফকোর্স ইরা তামান দে পিকচারাইজড গানা। আর যে গরিমা দে নাল মিড ডে ম্যালডিজ প্রোগ্রাম দে বিচ আগলে গানে ওয়ালা পর রুখ করদে হ্যাঁ। এন্ড এই গানা জো হে রফি সাহব দি আওয়াজ বিচ তুসি সুনোগে। স্টে টিউন টু এফ এম রেনবো।